0: কথা আতু কলিয়া কোন বাসন্ত জুবেন্তুডি সেটা কলে কোন বাসন্ত জুবেন্তুডি সিগনিফিকে কথা কিতা তু বুকা হাতে নে কোন বা আসুন তু কানে সে সিডারে ইম্পর্টান্ট দে সে সিডারে বাজিক ও নে সে সিডারে নে নেবে মাকা জুবেন্তুডি সিডা প্রেসিজ পারা তু বেলে হেতান নে মাকা লি হুসি ইতানে সেক্রেটারিয়া দু কথা আতু ক্রিয়া পলিটিকা এমপ্রেগু বা এমা হিরাক নেবে মাক ডেজেমপ্রেগু হনুনে হামেনুস নুমেরো ডেজেমপ্রেগু ইহানা সাউন তিমোর লাস্তে ব্রিগাডু
1: ওকে দিয়াক মালো কোভিন্তিস আন্তেস ইতা বা কন্টিনুয়া তাং ইতানিয়া প্রোগ্রামা হুসি বেলুন সেলে সে অফরেশে তাং মুজিকে ইডা তুরমাই এনজয় দি মিউজিক।

0: ভাই হাও নই
1: হাও নেলিয়া
2: আমি গোস্তা রোনা রারিউ রাকাম বিয়া
0: FM 99.4 মেগাহের্টজ
1: হাক তুই লিয়া ল সাবুরাস রাইতা সিটি মর লরসাই